0: ทีวีดูโลก
1: ดีดูโลกแม
0: ่ที่มวดตัวเด็ก
1: ครับ
2: นี่มัวเด็กตัวเบน
0: ย่าย่า
1: ดูเล่นอีกอ่ะดูเล่นอีกอ่ะ
0: เล่นอีกอ่ะประนาดูโลก
1: เอาคิดว่าเขาได
2: ้โอ้บัดลาลา
0: จังไงเรนคิดไ
2: ปโอเคแล้วคิดไปเรน
3: มานา
2: เอาละมาเดมจ่าเดนเนี่ย
3: ya lama
2: au ah nadai pindah cerita eren
3: nadai
2: au
3: itu meh
2: okey lagu nama ne
3: cerita ku dekat mai lagu udah terlebak dari Harry Francis
2: oh udah terlebak au
3: ya
2: au bisi bala mudah ke audio kita ba FB live nya agi mit bunyi ne au ah tangba konti itu di monitor segi sampai mirah mimit dah keluar segi
1: ya ba radio ya mana tangba Facebook tu lah ba kita beranal ke line deh
2: ya wow, betul ya.
1: Boleh line deh ya clear nak boleh line kita ya, ya kurang kita nemu teto live Facebook kan live radio
4: ya nya kebuah ya, ya. Bisa tanggul mimit ne nanti bakal tai kira ke masan radio lu mendak live deh
1: ya ya nak boleh perfect bakal audio ba radio ke ya Facebook ya pen ya
2: ya okey dah sedia Ben
0: udah
2: okey ya ya
0: okay. Ya yeah.